প্রিয় শ্রোতা ভাই বোনগুলা, আপনি লাগি অনুষ্ঠান গাছানি কি হবাক স্বাগতম জানালি। আপনি লাগি হবাক হেঙা আর পন্টরভরা ভালা পাওয়া লগন আকবর বনিলিয়া জেলে ভেঞ্চুমুলি অনুষ্ঠান কাসা এটা প্রচার হয়ে রয়েছে আকাশবাণী তোরাকেন্দ্র লাগে মিডিয়াম প্লেটিশে 43.3 মিটার আর কিলোহার্টজ 1233 নি। আজিক অক্টোবর মাসলা 4 তারিখ রবিবার সন 2026। আজিল অনুষ্ঠান আকবর বনিলে এই সুন্দর ভগবত গীতালা উক্তি দিয়া ওই দিন আমলা হবালা দুঃখ কষ্ট শেষ হব, যেদিন আমরা বিশ্বাস করিব পাব যে আমলা যে কোনো কাম ঈশ্বরলা খুশি দেহে হয়। এটা থাকি মানে জিল ভগবত গীতালা বাণী। আজিকে অনুষ্ঠান গাছা নাকি সর্বপ্রথমে আকবর বনিলে শিল্পী সতেশা জংলা বাসনিকে রচিত আর কণ্ঠদান করা মরি হাই রে হাই পুতনা রাক্ষসী হাপাল মারিব যায় এই সুন্দর পুতনা বটলা গান্ডা।

প্রিয় শ্রোতা ভাই বোনিগুলো আপনিগুলো অনুষ্ঠান লা সর্বপ্রথমে আজিকা উপভোগী পলে শিল্পী সোলে সজংলা সজ্জিত পুটনা বট গান্ডা এবার আকবর বনিলে শিল্পী সুরা মাহজংলা আওয়াজ নেকি সজ্জিত দেশভক্তি গান কোথারা হলে সালাম সালাম জানাই সালাম কলমলা তুগে দেশলা জওয়ান এই রাষ্ট্রভক্তি গান্ডা

প্রিয় শ্রোতা ভাই বোনিগুলা, অক্টোবর মাসলা 4 তারিখে বিশ্ব পশু দিবস রূপে পালন করা হয়। উলা উপলক্ষে কোবাগি নিলে এই পশু দিবসলা উদ্দেশ্য আর মহত্তলা বিষয়ে পশু কল্যাণ এলা মুখ্য উদ্দেশ্য পশুগুলোর কল্যাণ ইংল জীবন ধারণ লাগে উন্নতি করা আর অধিকার সুরক্ষা প্রদান করা। এই দিন কুঠা না পাওয়া পশুগুলোর প্রতি নির্দয়তার আগে থামাব কারণে আর মনগুলোর উমল পূর্ণিকের প্রতি প্রেম আর দীঘাশোনার লগতে ভাবনার আগে জাগাব কারণে প্রেরণা দেয়। এই দিবসলা শুরু জার্মান

0: ପଶୁ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତା ହେନ୍ରିକ୍ ଜିମରମେନ୍ ଦ୍ୱାରା 24 ମାର୍ଚ୍ଚ 1925 ନିକେ ବର୍ଲିନ୍ ନିକେ ଶୁରୁ କରିଛି। ବସର 1931 ନିକେ ଇଟାଲୀର ଫ୍ଲୋରେନ୍ସ ସହର ନିକେ ଆୟୋଜିତ ଅନ୍ତରାଷ୍ଟ୍ରୀୟ ପଶୁ ସଂରକ୍ଷଣ କଂଗ୍ରେସର ସମୟ ନିକେ 4 ଅକ୍ଟୋବର ନିକେ ଆଧିକାରିକ ରୂପେ ବିଶ୍ୱ ପଶୁ ଦିବସ ଘୋଷଣା କରିଛି। ଏହି ବୁବା ପଶୁ ଲଗେ ସଂରକ୍ଷିତ ନା କରିଲେ আমরা ভবিষ্যৎ প্রজন্ম গেল বাখা রিঙ্গকে পশু আছে জিদ বিলুপ্ত পথনিকে জিঙ্কাম বাজার ঘরতে এলাকা ছেদুর লগে দেখিব না পাই আগে তো উৎস পার্বণ গেল নিকে কচ্ছেদুরে মারি খাবন কিন্তু মন গেল মারি খাইতে খাইতে এলা বংশরই শেষ হয়ে যাচ্ছি গা। আগে তো জঙ্গল খেলানি মন গেল হুরিন শিকার করবন হুরিন দেখিব পাবন কিন্তু এলা চিড়িয়াখানা বা ন্যাশনাল পার্ক ছাড়া আমরা হরিণগুলোকে দেখিব না পাই। লগতে গৈ হাপ নীল গাই কুর্তাল মাছ ইংল প্রায় বিলুপ্ত। ইমানে যদি সংরক্ষণ না করে তাহলে আরো আলাদা আলাদা প্রজাতি যদি সরকার সংরক্ষণ করে রয়েছে এগুলো আমরা দেখিব না পাব। এর কারণে এমনি সংরক্ষণটা খুব গুণে দরকারি হয়ে পড়ছে। এই দিনটা এই পশুগুলোর সংরক্ষণ কারণে পালন করা হয় যাতে এত সুন্দর পৃথিবী নিকে এই বুবাজীবগুলো বসে থাকার অধিকার রাখে আর আমরা এমল মনোরম দৃশ্যগুলো উপভোগ করিব পাই। এবং অনুষ্ঠান গাছা নাকি আকবর বনিলে শিল্পী পলেসা জংলা ওয়াস নাকি স্বরচিত গাওয়া আধুনিক গান কথা হলে হাসি মুখে গোড়াও সংসার দুঃখ করেও নহায় কিন্তু চুপ পানি দেও নহায় এই সুন্দর আধুনিক গান্ধা।
1: হাসি মুখে গোড়াও সংসার দুঃখ করিয়াই নহায় কিন্তু

শ্রীমুখী গুড়াও সংসার শিল্পী পলী সাজং লওয়াজ নাকি এই সুন্দর আধুনিক গান্ডা আপনার উপভোগ করিলে এবার আকবর বনিলে শিল্পী যতুরাম হাজং লওয়াজ নাকি কালা কালা রাতেনি বাখার বসরনি তয় টোনা হলে অসরনি এই আধুনিক গান্ডা শুনিব পাবো।